দেই টাকা কামে কর উষাস রে, আর রোপা কৌড়ি কুসুম নি মনে মারি রে, বেচেতে কে নি হে তো বিলম দাওয়াই বনে গেতেল রে, গাছে বনে ঘরে দুয়ার বাতা চৌকাঠারে বাসা

যাই টাকা সবে কামে গে মোজারে, গাছে আহে গে বে যাই টাকা সবে কামে গে মোজারে।